0: अब ओकेजनमा सुन्नुहुनेछ कलकत्ता केन्द्रबाट बंगला समाचार।
1: आकाशवाणी खबर पढ़ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবোয়ে দুবছরের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। গুজরাটের আহমেদাবাদে আজ বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী এতে ভার্চুয়ালি যোগ দেবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লি পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশীর বিশ্ববিখ্যাত GI ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 জন শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6টি পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলা যাবেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনী BSF এর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্সগুলির কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি, উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে কথা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে 10ম ভারত লাও PTR যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল, যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও মত বিনিময় করেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, গভীর সাংস্কৃতিক এবং মানুষে মানুষে যোগাযোগের ওপর ভিত্তি করে দুদেশের সম্পর্ক গড়ে উঠেছে।
2: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
1: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক এবং পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িত আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। শ্রী মাঝি জানান, ওই দিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন।
3: আগামী 6 জুন মাননীয় রেলমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে। নবান্নের সভাগৃহে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হচ্ছে পূর্ব রেলের, দক্ষিণ পূর্ব রেলের এবং আমাদের এনএফ রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল, এই তিনটে রেলওয়েকে নিয়ে, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে যেসব ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে চর্চা হবে। তাতে আমাদের মাননীয় বিধায়কগণগুলো থাকবেন, ওনাদের বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের ডিমান্ড এরিয়া ওয়াইজ সেগুলো আলোচনা হবে। ইনফ্যাক্ট এই মিটিংটার মধ্যে দিয়ে একটা প্রপার সেন্টারের সাথে যে স্টেটের কোঅর্ডিনেশন সেটা শুরু হচ্ছে।
1: কয়লাপাসের মামলায় এরাজ্যের 9 জন আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। এদের মধ্যে রয়েছেন সেলভা মুরুগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন, তথাগত বসু, কোটেশ্বর রাও। 15 জুনের পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 2020 সালে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং আসানসোল অঞ্চলে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগ ওঠে। ওই আইপিএস আধিকারিকরা কয়লা পাচারকারীদের মদত দিয়েছিলেন বলে অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে গতকাল বিএসএফ এর হাতে সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। নাগরাকাটা বামনডাঙ্গা চা বাগান এলাকায় 20 একর সরকারি জমি উত্তর পূর্ব সীমান্ত রেলকে দেওয়া হবে। সেবক রংপো ব্রডগেজ রেল প্রকল্পে ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচি ওই জমি ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল নবান্নে বৈঠক করেন আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানি। পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, লজিস্টিক্স এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে দুপক্ষের কথা হয়েছে। তাজপুরের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এবং ফলতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এসইজেড তৈরির ব্যাপারেও গঠনমূলক আলোচনা হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বিহারের মুজাফফরপুরের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। ব্রহ্মপুরা থানা এলাকায় ওই হাসপাতালে গতকাল রাতে হঠাৎই আগুন লাগে। জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন জানিয়েছেন, গুরুতর আহতদের অন্য হাসপাতালে চিকিৎসা চলছে। আইসিইউতে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবোয়ে, এই 5টি দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 2 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। 2027 পয়লা জানুয়ারি থেকে 2028 31 ডিসেম্বর পর্যন্ত এই সদস্য পদ থাকবে। অস্থায়ী সদস্য ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়ার কার্যকালের মেয়াদ শীঘ্রই শেষ হচ্ছে। তাদের জায়গায় নতুন 5টি দেশ অস্থায়ী সদস্য পদ পাচ্ছে। নিরাপত্তা পরিষদের সদস্য দেশের সংখ্যা হল 15। এর মধ্যে স্থায়ী সদস্য হল ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। নাসার মঙ্গল অভিযানের মহাকাশযান ম্যাভেন নিষ্ক্রিয় হয়ে গেছে। টানা 6 মাস কোনো রেডিও সংকেত না পাওয়ার পর নাসা জানিয়েছে মহাকাশযানটিকে আর সচল করা সম্ভব নয়। মঙ্গলের বায়ুমণ্ডল নিয়ে গবেষণার জন্য 2013 সালে ম্যাভেন উৎক্ষেপণ করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে মঙ্গল গ্রহের পেছনে চলে যাওয়ার পর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নাসার তথ্য অনুযায়ী মহাকাশযানটি হঠাৎ দ্রুত ঘুরতে শুরু করায় কক্ষপথে সমস্যা দেখা দেয় এবং ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। ম্যাভেন আরও 50 থেকে 100 বছর মঙ্গলের কক্ষপথে ঘুরতে থাকবে ও পরে মঙ্গলের মাটিতে আশ্রয় পড়তে পারে বলে মনে করছে নাসা। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আহমেদাবাদে শুরু হতে চলেছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। 5 দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 60টি দেশ থেকে 400-এরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। বিশ্ব যোগাসনের এই অনুষ্ঠানের লক্ষ্য হল সারা বিশ্বে যোগ ও সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। মঙ্গোলিয়ার উলানবাটরে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটর ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। 4 দিন ব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিররা পুরুষদের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান 3 বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 জন ভারতীয় কুস্তিগিরও এতে যোগ দেবেন। সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে 5 বারের চ্যাম্পিয়ন ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। ম্যাচের 58 মিনিটে জয়সূচক গোলটি করেন সানফিদা নংরুম। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ বেলা সকাল 10:10।
4: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा छेत्रीबाट सुन्नुहोस्। प्रथममा प्रमुख समाचार। राज्यमा भारतीय जनता पार्टी भाजपा सरकारले 20 जूनको दिन आधिकारिक रूपले पश्चिम बंगाल राज्य दिवस मनाउने घोषणा गरेको छ। राज्यको भाजपा सरकारले हिजो औपचारिक रूपमा महिलाहरूको लागि बहुप्रतीक्षित अन्नपूर्ण योजना शुरू गरेको छ। तृणमूल कांग्रेसबाट निष्कासित विधायक ऋतव्रत बन्दोपाध्यायलाई विधानसभामा विपक्ष नेताको रूपमा मान्यता दिएको छ। दार्जीलिङका सांसद तथा भारतीय जनता पार्टी भाजपाका राष्ट्रिय प्रवक्ता राजु विष्टले अन्नपूर्ण योजनालाई महिलाहरूको सशक्तिकरणका लागि दूरदर्शी र ऐतिहासिक पहल भएको बताउनु भएको छ र फाँसीदेवा पञ्चायत समितिमा 9 सदस्यले संयुक्त रूपमा अध्यक्ष विरूद्ध अविश्वास प्रस्ताव पेश गरेपछि राजनीतिक उथलपुथल मचिएको छ। अब समाचार विस्तारमा। राज्यमा भारतीय जनता पार्टी भाजपा सरकारले 20 जूनको दिन आधिकारिक रूपले पश्चिम बंगाल राज्य दिवस मनाउने घोषणा गरेको छ। यो निर्णय हिजो भएको राज्य मन्त्रीमण्डल बैठकमा लिएको हो, जसको अध्यक्षता मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले गर्नुभयो। मन्त्रीमण्डलको बैठकपछि पञ्चायत मन्त्री दिलीप घोषले भन्नुभयो, 20 जून 1947 तत्कालीन बंगाल विधानसभामा डाक्टर श्यामा प्रसाद मुखर्जीको नेतृत्वमा एक महत्वपूर्ण प्रस्ताव पारित गरिएको थियो। यस प्रस्तावले बंगाल विभाजन अनि पश्चिम बंगाल राज्य गठनको मार्ग प्रशस्त गरेको थियो। यसै ऐतिहासिक महत्वलाई ध्यानमा राख्दै राज्य सरकारले 20 जूनमा पश्चिम बंगाल दिवसको रूपमा मनाउने निर्णय गरेको हो। श्री दिलीप घोषले भन्नुभयो, अबदेखि हरेक वर्ष 20 जूनमा राज्य सरकारको तर्फबाट आधिकारिक कार्यक्रम आयोजित गरिनेछ। राज्यको भाजपा सरकारले हिजो औपचारिक रूपमा महिलाहरूको लागि बहुप्रतीक्षित अन्नपूर्ण योजना शुरू गरेको छ। योजनाको पहिलो चरण अन्तर्गत दत्ता भएका 28.25 लाख महिला लाभार्थीहरूको खातामा प्रति महिना 3,000 रुपियाँको आर्थिक सहायता स्थानान्तरण गर्ने प्रक्रिया शुरू भएको छ। सुन्नुहोस् एक रिपोर्ट।
5: यो योजना विधानसभा चुनावको समयमा भाजपाको प्रमुख प्रतिज्ञाहरूमध्ये एक हो। नयाँ योजनाले अघिल्लो तृणमूल सरकारको लक्ष्मी भण्डार योजनालाई प्रतिस्थापन गर्दछ। लक्ष्मी भण्डार योजना अन्तर्गत राज्यका लगभग 2.42 करोड महिलाले प्रति महिना 1500 रुपियाँ प्राप्त गर्दै थिए। योजनाको शुरूआत गर्दै मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले भन्नुभयो, पछिल्लो 3 दिनमा 28.25 लाख महिलाहरूको प्रमाणीकरण र विशेष पोर्टलमा दर्ता गरिएको छ। उहाँले अझ भन्नुभयो, अर्को 3 महिनाको लागि अनलाइन र अफलाइन दुवै रूपमा आवेदनहरू स्वीकार गरिनेछ। ब्लक विकास कार्यालयहरू, नगरपालिका कार्यालयहरू र अन्य तोकिएका सरकारी केन्द्रहरूमा आवेदनहरू पेश गर्न सकिन्छ। मुख्यमन्त्रीले भन्नुभयो, प्रधानमन्त्री नरेन्द्र मोदी

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার এবং ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলমে প্রবেশ করেছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে

0: उनसे अनुप्राणित होकर
1: इस चैंपियनशिप के माध्यम से योगासन को एक कॉम्पिटिटिव स्पोर्ट्स के रूप में नई पहचान मिलेगी। मुझे विश्वास है कि भविष्य में योगासन भी अंतर्राष्ट्रीय खेलकूद में अपनी जगह बनाएगा, चाहे ओलंपिक्स हो या मल्टी स्पोर्ट्स इवेंट्स हो। और निश्चित तौर से इसमें अहमदाबाद में होने जा रही इस पहली वर्ल्ड योगासन चैंपियनशिप की बहुत बड़ी भूमिका होगी।
0: विश्वजुड़े योग प्रेमी एवं क्रीड़ाविदरा इस प्रतियोगिता में अंश निच्छेन। पांच दिन की प्रतियोगिता में मार्किन युक्तराष्ट्र सह 60 देश से 400 से अधिक अंशग्रहणकारी अंश नेबेन। विश्व योगासन के अनुष्ठान लक्ष्य सारा विश्व योग और सुस्थता सम्पर्क सचेतनता छड़िए देवार पाशापाशी विश्वव्यापी विभिन्न क्रीड़ा प्रतियोगिताय योग के अंतर्भुक्त करार पथ प्रशस्त करा। प्रधानमंत्री नरेंद्र मोदी और भेनेजुएलार भारप्राप्त राष्ट्रपति डेलसी रॉड्रिगेज आज नतून दिल्ली एक गुरुत्वपूर्ण बैठक करेछेन। बैठके दुई नेता भारत और भेनेजुएलार द्विपाक्षिक सम्पर्क सब दिक खतिए देखें। जालानी वाणिज्य बिनियोग स्वास्थ्य परिसेवा और गाड़ी शिल्प सह विभिन्न क्षेत्र सहयोगिता बाढ़ानोर विषय आलोचना हुए। बैठक पर सांबादिकदेर काछे विदेश मंत्रक सचिव पूर्व रुद्रेंद्र टैंडन जानान, विश्वेर अन्यतम बृहत्तम खनिज तेलेर भाण्डार रयेछे भेनेजुएलाते। बर्तमाने देशटिर जालानी क्षेत्रे बड़ सड़ो बदल आसछे, ताई आजकेर आलोचनाय दुई देशेर मध्ये मजबूत जालानी चुक्तिर ओपर सबथेके बेशि जोर देवा हयेछे।
2: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি।
3: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG, natural gas remain stable and adequate stocks of petrol, diesel, LPG are available in the country. Our refineries are operating at optimum level. As far as domestic cooking LPG gas is concerned, no dry out has been reported on the LPG distributorships. Around 99% of the bookings are now online.
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, নরেন্দ্র মোদীর সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তি যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক্স স্যান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতাই আজ একজোট হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুভারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035 এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। তিনি আরও বলেন, দুই দেশের এই বৈঠকে ভারত ও ব্রিটেনের সর্বাত্মক অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার ও ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলি সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন তিনি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য পেয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্যঘর মুক্ত বিজলি যোজনা দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
4: The 2.65 gigawatt was the total installed capacity in India. Now it is 150 plus gigawatt as far as solar alone I am speaking. If at all I can speak about the non-fossil sources, it is 288 gigawatt, including wind, of course hydro, small hydro, pump storage, all put together.
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে এই সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।
5: ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি আজ নেভা মে জুড়না মে মানতা হুঁ কি ঐতিহাসিক হ্যায়। মে ওয়েস্ট বেঙ্গল কে মাননীয় স্পিকার রতীন্দ্র বোস জি কো ও উনকে টিম কো মে বধাই দেতা হুঁ। ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম মে জুড়নে সে আব পশ্চিম বঙ্গাল অ্যাসেম্বলি ও দেশ কা জিতনা অ্যাসেম্বলিজ হ্যায়, জিতনা বিধানসভায় হ্যায়, হামারা পার্লামেন্ট, হাম সব এক প্ল্যাটফর্ম মে আ গয়ে।
0: ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে।
6: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে, সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: সংঘ লোক সেবা আয়োগ UPSC পরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে এবং ভুয়ো পরীক্ষার্থী বা জালিয়াতি রুখতে একটি ফেস অথেন্টিকেশন প্রোটোকল তৈরি করেছে। কমিশন সম্প্রতি সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে এই ফেস অথেন্টিকেশন ব্যবস্থার প্রয়োগ করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে UPSC চেয়ারম্যান ডক্টর অজয় কুমার বলেন, জালিয়াতি মুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এটি কমিশনের নেওয়া একটি নতুন পদক্ষেপ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় পৌঁছেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ু 1 জুন কেরালায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু 3 দিন বিলম্বে ওই রাজ্যে আজ থেকেই মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। জাকার্তা ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এমআর অর্জুন এবং হরিহরন করুণন পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ এক হাড্ডাহাড্ডি ম্যাচেই ভারতীয় জুটি মালয়েশিয়ার অ্যারেন তাই এবং কাংখাই সিংকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলামে প্রবেশ করেছে। খবর শেষ হলো।